0: तुम कुफा भी
1: वो ना लो जाने हम लाखन रही चिदे रावटा नहीं लो जाने हम प्याव से जो अत्वे आला जनों में आसते ना चिदे मेते हमने लो जान ले चिदे तो नहीं जो जो बात राम मते क्या नोटा ने बम मेते हमने जाने आशा पूछ जान लो वटा नहीं जान ते ना बम मेते हमने ले वे फिवारूता ना ने वाशा पूछ जनों सी ना मीब तो राने च मेते हमने लो जान ले इज लो ने फा हमने मा फासा ला माना ना जन रही Nefa ne asa izy asa potsy ho mivoaka ny tany dia ohatra izay ilay izy.
2: Mahomby kosa aloha ilay izy raha izay ndraiky osy e. Satria mahomby ilay izy ko zao raha marary efa tohatra miena be mihitsy ko.
3: Ilay fiobona de toute façon ilay fiobona zany tsy ratsy mihitsy hoe fa ilay problème ilay izy tsy mifanaraka tsara amin'ilay hoe tena fiobona. Mioboka anao tsy mioboka anao tsy hita hoe izay tena marina. Fa de toute façon zany tokony misy fahombiazana foana na de kely ary. Ny fahitako azy zany raha tsy fantatro ilay hoana.
4: Tena mahomby ary nisotra ny fanjakana aloha nanao an'izay zavatra izay. Fa aminay aloha mety le izy, mety le izy na de hoe miasa tena ny ary izay a de mety aminay le izy satria tsika aina nge no foateto e.
3: Ny didiny jerevantsika azy voalohany angamba nahitana azy hoe mifindra amin'iny le lalan'inona ny le aretina. Raha hoe araka nyfandiniako azy zany le aretina mifindra arakaraka le contact. Aman'olona fa sy diviana dikan'izany zany raha hoe misy ny fibona dia miaina kokoa zany lay contact amin'ilay olona zany hoe tokony misy fiatraika foana eo amin'ny fifindran'ilay valakaretina zany hoe mahomby misy fahombiazana foana ary na dia hoe tsy dia lavorary loatra ary lay fomba fanaovantsika an'ilay fibohana ataontsika hoe tsy maintsy misy effet positif foana azo avy aminy.
2: Na izy anao no tany misy fiatraika satria na lay fitedavanao ary nge sahirany raha amin'ilay fitedavana tsy na de le ny anay zao raha ny tena marina sabotsy zay fa tokony mbaika raha makely nefa n'izao zay de mihidy de le ao anatin'le telo andro nefa le hanina hohanina telo andro ny tena enjana be a satria anao tsy maintsy mamorona ny tsy misy mihitsiny zay ny olana kely amin'ilay izy.
3: Tany tsy de hitako tsara le tena fiatsaikana aloha e satria ohatranay miasa mampiasa mpanjakana zay ka zy fiatsaikany fanjakana manome volavoana oe fa hoan'ny sasany peut-être mety ohatraohatran'izay
4: aminay miasa tena n'izany a tena misy le izy satria zavatra tsenanay zao a sabotsy vao tena hoe tsy miasa le mpiasa zany de mbo mividy zavatra atao aminay de zao ny ofisay zao rahapitso tsy mivarotra de zay kelikely eo zany natao amboamboarina hoe mavita sabotsy lahaty zay hitanay eo zany de zay no mbaamboarina nefany a tsena zao hoe raha malala fa reha voatsena tsisy mihitsy amin'izao. Tsisy mihitsy ny tsena hatramiy na mpivarotsana na raha mikolay hoe tsisy le tsena amin'izao satria tsy mandeha le entana tsisy nininina taloha zany hoe mba misy vazaha tonga ohatra zany mba mividividiny entana efa zao tsisy mihitsy fa de ny eto any zany miodikodiny eto.
3: Raha eo amin'ny fiainana aloha ohatra nay le miasa tena zany de hita be misy le fiatraikany satria le andro tsy asana ny fotoana zany vola aminay zany hoe ny ora iasana zany ny vola aminay karaha misy ny fiobona zany hoe tsy hovoaky ny trano a de dikan'izany zany tsy maintsy misy fiatraikany foana zany amin'ny lafiny indrindra amin'ny lafiny ara ekonomika tena misy fiatraikany be mihitsy fa rehefa zay moa zany no hita fa mahasoa a de zay izy zany.
0: Saotra tomboko lahy, saotra tomboko vavy.

0: गिलास तुमको वाफी
1: आओ के नरो ये जकाचन उमेंच के जान फित किसना ना पेचका अमनरे उजान हनुपुन फो कमलगास नुने चुना नरे फचुम तुपुन फो कमलगास तदिजो फप्यासं बाओ के नरे आरे मानना तंबेरना ड्राइक्चा अम फो कमलगास इसाइले दिनरे Eta mbahoaka nentina namola volana ny politika panjakana izay hotanterahinareo ary ny feom-bahoaka dia feon'Andriamanitra. Aoka tsy hivadim-pitokisana ianareo ka hamerina ny fomba fanao teo aloha, handroba ny harem-pirenena, hanao herisetra, hanao kolikoly. Tsy namanareo amin'izany izahay no sady tsy afaka hiaro anareo ihany koa ary tsy maintsy handray fepetra hentitra tsy misy famindrapo. Ny tako fanovana tantera ny vahoaka malagasy, aoka ny tenanareo mihitsy no taratry ny fanovana sy ny fanavaozana ary ataovy misongadina amin'ny fitondratenanareo sy ny asanareo izany. Takiana manokana aminareo araka izany ny fampitana tsy miato sy ara-potoana ny fivoaran'ny asa ataonareo sy ny vokatra mivaingana azo avy amin'izany asa izany. Ireo fepetra voalaza ireo dia takiana ary manan-kery ihany koa antsika rehetra mpiasam-panjakana. Meteza ianareo ho fitaovana mahomby sy marina antoky ny fanovana ka hanompo ny mpiarabelona.
0: Saotra tomboko lahy, saotra tomboko vavy.